0: সবাটা চেতনা মনোরঞ্জন কলা ইউ সমুদায় রেডিও চলজেলা চলজেলা চলজেলা
1: ট্রাইভ চেক এটি ক্যাবন বোর্ড।